ปุลารันทิตาลยูยาเยรกายะเดวายูปุลาชีจองเพนายูยายุนรันเจยะเดวายูปุลาบัรปินดายูยาตารองโยคินจบจียูปุลาลันจับชาปายูยายังกุอาคันทอทอยู chatu hyo chin cha sa yu ya pon la cha kun cha gi yo ka ra hyo chin cha ji yu ya pon la nyam ba jam si yo na ra hyo chin sam cha yu ya pon la thar ba jam si yo ra hyo cho kar nyen nga yu ya pon la chi la tan ba yo cha mo lang ke cha da la ya ke sar no ra dan dar yo kong ten ra sang hi nor na yang go ka kung ma la ne kwe